0: Roos Roti. De smaak van Suriname gewoon in Amsterdam. Het adres in Amsterdam voor de allerlekkerste rotigerechten, rotirol en belegd broodjes. Kip, vega, garnalen, lams, bakkeljauw, ei, pom, tahu, tempeh, doksa en more. Bij Guru's Roti proef je de lekkerste Surinaamse en rotigerechten. Maar ook onze heerlijke nasi, bami, chow mein en witte rijstgerechten. Proef zeker ook onze verse bara, bakkebana, telo, saté, sauto, samosa en meer. Guru's Roti, echt vers en heerlijk smaakvol. Bestel via gurusroti.nl of kom langs aan de Rijnstraat 229 Amsterdam. Geopend van maandag tot met vrijdag vanaf 11:30 'smorgens tot 9:00 avonds, zaterdag en zondag vanaf 'smiddags 3:00 tot 9:00 avonds. Of bel 020-370-4754. Gurusroti.nl. Eén hap en je bent verkocht.
1: Mmm, lekker.
2: Volg me op Twitter, op Facebook, op Facebook, op Tohre Khatir, Google, op Pachad Delhi.
3: रात और दिन के देवे है तोर साथ, के तोर साथ सोते है, के तोर साथ जागे है, केकर साथ तू ओतो में घूमे है, और केकर साथ तोर घर के सब काम होवे है, उजाला रेडियो के साथ तो, हाँ हमेशा सुख में और दुख में उजाला रेडियो तू जा

0: उजाला रेडियो का प्रोग्राम में मृत्यु समाचार को आप सुने।
1: Dit is Erwin de Hart van de ANWB. Er zijn geen bijzonderheden. En tot zover de ANWB verkeersinformatie.

निजाम वक्त हुसैन के आवाज में अभी आपने सुने हैं कि वो दिन याद करो, पेश किया गया है उजाला रेडियो के जरिए। सुन वालों, अभी हम बात करने वाले हैं आनंद चंद्रिका सिंह के साथ कॉफी चाय मेरा शो में। इस वंदा दिनसख 1 सितंबर और हॉलैंड भर में तो स्कूल शुरू हो गया है। एंड द न्यू माउंट इज बिगनिंग। Een nieuwe maand begint en de nieuwsagenda zit meteen behoorlijk vol natuurlijk. Heel nieuws, heer, het is met jaar. Dus we gaan proberen een aantal ervan uit te halen. En ook erbij niet meer geluk bij hem. Baat kan nu wel heen met Arend Jendrika Singh. Afgelopen weekend was Brazzaville. Ik heb er bijna mee een koetje baat kunnen vallen. Heel kort gaan we daarover hebben. Keizer H. Kikke Eilaha. Er waren veel mensen daar aanwezig op Brazzaville. John Hamlokse Molokaat kregen afgelopen zaterdag en zondag. Het was gezellig, het was druk. En de heerzin is Molokaat beleggen die ons willen ontmoeten. Leuk om al die mensen te zien. Want ook iemand dat ik keer heel ooit, keer heel

0: निजाम वाग दुजान के आवाज में अभी आपने सुने हैं कि वो दिन याद करो पेश किया गया है उजाला रेडियो के जरिए। सुन वालों, अभी हम बात करने वाले हैं आनंद चंद्रिका सिंह के साथ कॉफी चाय मेरा शो में। दिस वंदा दिनसख 1 सितंबर और हॉलैंड भर में तो स्कूल शुरू हो गया है। एंड द न्यू माउंट इज बिगन। Een nieuwe maand begint en de nieuwsagenda zit meteen behoorlijk vol natuurlijk. Heel nieuws hier, het hele jaar. Dus we gaan proberen een aantal ervan uit te halen. En ook erbij meer hem ook bij hem. Baat kan nu wel heen met Anand Chandrika Singh.
1: Dhoop ho, chaya ho, din ho ke ra.
0: Afgelopen weekend was Brazzavest. Ik heb daar een beetje baat kunnen nu weer vallen. Heel kort gaan we daarover hebben. Keizer H. Kikke Eile H. Er waren veel mensen daar aanwezig op Brazzavest. John Hamlokse Molekaat kreeg afgelopen zaterdag en zondag. Het was gezellig, het was druk. En de heertje is er Molekaat beleggen die ons willen ontmoeten. Leuk om al die mensen te zien. Want ook iemand dat ik keer heel ooit, keer heel